শ্রোতা বন্ধু শুনেছেন ভক্তি গীতের কার্যক্রম বন্দনা পরবর্তী ভজন কি লীলা করুছ পরম ব্রহ্ম হে ভাবিলে তাটকা লাগই কণ্ঠশিল্পী কুন্তি বেহরা গীত রচনা করেছেন নরসিংহ মিশ্র।

শ্রোতা বন্ধু, আপনার বি যদি আমার্যক্রমে ফোন করে মনপসন্দর গীত শুণবাক চাহতি তাহলে আমি ফোন করতু। প্রত্যেক গুরুবার দিন পূর্বাহ্ন 10:30 রু 11:15 মধ্যে আমার ফোন নম্বরটি হল 0661-2470-154। ফোন নম্বরটি আউথরে কহি রাখুছি 0661-2470-154। কার্যক্রমটি প্রযোজনা করে বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার মুি আপনার রেডিও সাং সপন রহুচি। নমস্কার।

হেনি ভগবান রঙ্গে রমিলে কেতে দিন এমন্তে বিধাতার বসে কন্দর্প নারায়ণ অংশে জাত হইলা দেহ বহি শুণ রাজন মন দেই পূর্বে দেবঙ্ক কার্যে গলা ঈশ্বর তপ ভগ্ন কলা ঘোর সমাধি ভগ্ন কালে কঠোর নয়ন অনলে শরীর কলা ভস্ম যোগ তেণু সে বোলাই অনঙ্গ কৃষ্ণর বীর্যে জাত হই পুণি পাইলা নিজ দেহি তাহার পত্নী নামরতী মায়া সংযোগে মায়াবতী কামদেবর ভস্ম কালে সম্বর নেলা তাকু বড়ে অসুর ঘরে কাম সতী মায়া মহিলা মায়াবতী নিত্যে কন্যায় জাত করে সম্বর ভোগ করে তারে দিন হরই তহি থাই একথা ন জানন্তি কেহি এমন্তে শুণ নরনাথ সম্বরপুরে ব্রহ্মাসুত রাত্রে মিলিলে তার পাশে কহন্তি সুহৃদ বিশ্বাসে বলন্তি অসুরকু চাহি নিশ্চিন্তে অছু কাহি পাই কন্দর্প তোহর বৈরি আজ জন্মিলা যদুপুরী রুক্মিণী গর্ভে কৃষ্ণ বীর্যে জাত হইলা মহাতেজে তু যাই বেগে করনাশ সে তোর মরণে বিশ্বাস কহি চলিলে শূন্য পথে অসুর মারিবার অর্থে নারদ বচনে অস।

প্রচার করল শ্রীমদ্ ভাগবতর 396 ভাগ। শ্রোতা বন্ধুমানে টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু। শ্রোতা বন্ধু, উপভোক্তাঙ্ক পাখরে পহঞ্চিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউচি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বরকু 8249809672। নম্বরটি আউথরে কই রাখুছি 8249809672। আকাশবাণী রাউরকেলা। শ্রোতা বন্ধু, আরম্ভ করুছু ওড়িয়া ভক্তি গীতার কার্যক্রম। অরবিন্দ মুদুলিঙ্গ কণ্ঠরে শুনন্তু এই গীতটি। গীত রচনা করছেন গজেন্দ্র প্রসাদ দাস।

0: করছু, যেটি দুইটা এক মেটেরিয়াল যাই পৌঁছে কাম করা যাই পারে সে জায়গায় আমি সোলার ফেন্স করেছি, এবং যেটি এলিফ্যাট মুভমেন্টটা ফ্রিকুয়েন্টলি অছি বা ফ্রিকুয়েন্সি অধিকা আছে সে জায়গায় এলিফ্যাট করিডোর বলে আমি গোটে ইয়ারমার্ক রাখিছি। এই জায়গায় হাতি নিশ্চিত রূপে বাহার কু বাহিব, হাতি গোটে মাইগ্রেটরি ওয়াইল্ড অ্যানিমাল, সে গোটে স্থান আর গোটে স্থানকে ডেফিনেটলি যাইবা। তো কইবার সেন্স হলো সেমানে সোশিয়ালি আমটু বহুত গুণরে অধিক মানে অ্যাটাচ টু ইচ অদর, তো তাঙ্কর সুরক্ষা পাই রাজ্য সরকার ক্রোড়স অফ রুপিস ইনভেস্টমেন্ট করছেন। আমি খুশি হওয়া দরকার যে এই সুরক্ষা নীতি আজি ওড়িশার পোটেনশিয়াল 1700-1800 হাতি থিবা জায়গায় আমি 2100-2200 হাতি পাওছে, এবং নিউ বেবি বর্নস মধ্যে আসুছি। মোস্ট অফ দ টাইম আপনারা দেখবে মিডিয়া কভারেজ করছেন এটি হাতি মৃত্যু হল, সেটি হাতি মৃত্যু হল, এটি হাতি মৃত্যু হল। মু আজি পর্যন্ত কোনসি জায়গায় দেখিলনি হাতি ছোটে হাতি জন্ম করেছি, গোটে নেগেটিভ মেসেজটাকে আমি স্প্রেড করে দেউছি ইমিডিয়েটলি।
1: নেগেটিভ জিনিসটা বি সমস্তে বহুত শীঘ্র গ্রহণ করি নিয়ন্তি, আর সেটা বি মন ভিতরে পুরা মানে ছাপি হই গিরি রই যায়,
0: রুয়ে গোটে ফ্লেভর অ্যাডেড টাইপ র সাবস্টেন্স মিলি যায় তাকো। আমি ডেফিনেটলি রাজ্য সরকারকে ধন্যবাদ দেব, বন
1: যেহেতু জনে আপন হচ্ছে বনাঞ্চল অধিকারী, এই প্রসঙ্গকে আধার করে কোন আপন আমার শ্রোতা বন্ধু মানুষ কহবে
0: শিকার করা ইতিহাস পৃষ্ঠ যদি আপনার দেখি আসবে পৌরাণিক তথ্য যদি আপনার দেখি আসবে শিকার করার গোটে পরম্পরা বা প্রথা রয়েছে, তার মানে নুহে যে আজকের ডেটে মানুষ শিকার করি। সেতবে রাজা মহারাজ মানে নিজের আধিপত্য বিস্তার করা শিকার করলে, নিজের খুশিটা জাহির করা শিকার করলে, যা পুরোনা ফ্রম আওয়ার দি গ্র্যান্ড প্যারেন্টস। এই পরম্পরা বা প্রথাটা অতীতর গড়ি আসুলা, তার অর্থ নুহে আজকের ডেটে আমি সেটা করা, মু এটা অস্বীকার করবি ম্যাডাম আজকের ডেটে শিকার হো না, কিন্তু আজকের ডেটে
1: শিকারটা কমে যাইছে।
0: ইয়েস, কিন্তু সেটা আগে গোটে সেম টাইম গোটে প্রবলেম হচ্ছে, যেতবে অধিকার অধিক সংখ্যার আপনার কোর্টে যেটা কেস পেন্ডিং রয়েছে সেতবে কোর্ট এই কেস গুড়ি এত গুরুত্ব নিতে না, কাহিকি না কোর্টর বি গোটে লিমিটেসন্স অছি।
1: আজ্ঞা,
0: লিমিটেসন্স কোন না নম্বর অফ জজেস লেস, সেতরে কে জন অ্যাবসেন্ট থিবে, কে জন মানে স্পেসিফিক্যালি ওয়াইল্ড লাইফ কেসেস কো লিমিটেড জজেস সে ডিল করতিবে, সেতরে ওয়াইল্ড লাইফ কেস গুড়ি কো রেগুলার ইন্টারভালে ট্রায়াল হোনি।
1: আচ্ছা,
0: তো আমি মজরে গোটে কনসেপ্ট তৈরি করতলো, গোটে যেমতি লেডিস কেস রে গোটে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হউছি, তেমতি আপনকর
1: বন্যপ্রাণী মানক
0: সেমতি বন্যপ্রাণী কো কেস পাইকি আইদার ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হউ কিমা গোটে গ্রিন কোর্ট ফর্মেশন হউ, জো মানে ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দি ওয়াইল্ড লাইফ কেসেস ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ উপর জো মানে অ্যাকোয়েন্টেড সেমানে সে কেস গুলো ট্রায়াল করন্তু, এবং দণ্ডবিধানে আর কিছু পরিবর্তন মধ্যে আনন্তু, যোড়ে তিনটা কেস রে মধ্যে বহুত লোকঙ্কু মানে সিভিয়রলি পনিশমেন্ট হইছে।
1: আচ্ছা,
0: বহুত খুশি লাগুছি, যে শিকার করিবা, হাতি দন্ত ট্রেডিং করিবা, বজ্রকাত ট্রেডিং করিবা, ফরেস্ট হাউস গোটে ওপেন ট্রেজারি অফ দি গভর্নমেন্ট এন্ড ফর দি পিপল।
1: মোর আলোচনা ভিতরে আপনি কহিলে যে যে জনজাতি মানে রয়েছে সেমানে তাঙ্কর জীবিকা পাই এ যে পশু শিকার করুচন্তি, তেণু তাঙ্কর জীবিকা পাই সে কেমিতি পশু শিকার ন করিবে সেথি পাই কিছু সরকার বা বন বিভাগ চেষ্টা করু।
0: বর্তমানে রাজ্য সরকার অতি সুন্দর কনসেপ্ট গোটে তৈরি করছেন, আদিবাসী মানুষ ডেভেলপমেন্ট গোটে নারা হইকি ন
1: রাজ্যের
0: কেমিতি পরিণত হইপার, সেইপাই অনেবল চিফ মিনিষ্টর মধ্যে গোটে রিসেন্টলি গোটে ভেরি শর্টলি সুন্দর ডিসিশনটে নেইছন্তি, আদিবাসী মানুষ কোন ওয়ান্টিংস অছি কনসর্ন এরিয়ার বিডিও তহসিলদার এমন যাই আগে তাঙ্কর ওয়ান্টিংসটাকে আগে তাঙ্কটু গোটে লিপিবদ্ধ আকারে আনন্তু, পানীয় জল ব্যবস্থা হোক, শিক্ষা ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা হোক, গমনাগমন হোক, কোন কলে তাঙ্কর ডে টু ডে লাইভলিহুডে চেঞ্জেস আসিপার, তো সেমানে গছকু দেবতা বলে পূজা করন্তি। আজিকা ডেটে মহেন্দ্রগিরি রাজা বলে মহেন্দ্রগিরি পাহাড় পর্বতকে লোক পূজা অর্চনা করছেন, বৃক্ষ দেবতা পূজা করা হচ্ছে আমার গোটে কলচর, সেটা যে কেবল আদিবাসী পাখে অছে সেটা
1: না, আম সংস্কৃতি পরম্পরা
0: সংস্কৃতি পরম্পরায় সেটা রয়েছে, বৃক্ষ রাজিকে আমরা পূজা অর্চনা করি, সেটা করিথিবা যোগু আজি মানুষ জগতটা বঞ্চিছে ওনলি বিকজ অফ দ্যাট।
1: গছ লতা পশু পক্ষী পরস্পর পরিপূরক, যেমতি আম সবু জীবকু ভালো পাউছু আম বন্য প্রাণীকু বি সেমতি ভালো পাইবা কথা।
0: দেখন্তু বিজ্ঞান যেতে আগুকু বি যাও পৌরাণিক তথ্য যা কৌছি আপনার পরম্পরা আউ সংস্কৃতিটা যে বঞ্চাইকি রকিছি সে গোটে সূত্রে বন্ধা হইকি রয়েছে, মানব জগতকে গোটে সূতারে বাঁধি রকিবার না হচ্ছে গোটে ধর্ম। কিছুদিন তলে দেখিথে গাঁরে হাতি আসিকি সিন্দুর লগাইকি বুলুতলা, তা মাহুত ধান কলেকশন করুতলা, তাকে দ্বীপলা দৌতলা, সে কিছু তার নিজ পেট পাটনা পাই রকুতলা, আমি হাতিকে লক্ষ্মীঙ্কর বাহন হিসাবে আমি পূজা অর্চনা করতে কুলার মধ্যে দান দৌতলে, সেই পরম্পরাটা ধীরে ধীরে দেখুন বন্ধ হল, কাহিকি না হাতি উপরে তলা গোটে মাহুতটা সবার করিকি আসিকি ভিক্ষাবৃত্তি কলা, সে গোটে রং মেসেজ গলা, বিজনেস কনভার্ট হল, সর্কস রে সেটা মধ্যে ইউজ হতো, তাকে ধীরে ধীরে সারা বন্ধ কলে, গোটে ওয়াইল্ড অ্যানিমাল র ফ্রিডম দরকার, রাজা হিসাবে সে চলিয়া দরকার, তা নিজ এরিয়ার সে বুলিয়া দরকার, তাকে বাঁধিকি প্রশাসনিক ব্যবস্থা ভিতরে টাণি আনিলা ভাবে তাকে আনিকি তাকে জবরদস্তি নিয়ে বুলে কি কয়, ইট ইস নট দি মানে গোটে আম প্রতি আমি কৌছি ଅମାନବିକତା କାର୍ଯ୍ୟକ୍ରମ ହଉଛି ସେମିତି ବନ୍ୟପ୍ରାଣୀଙ୍କ ପ୍ରତି ମଧ୍ୟ ଗୋଟେ
1: ଅମାନୁଷିକ
0: ବ୍ୟବହାର ହଉଛି, ସେଇଟାକୁ ବନ୍ଦ କରିଦିଏ
1: ସାର୍। ଜଙ୍ଗଲରେ ଏଇ ଯୋଉ ବନ୍ୟପ୍ରାଣୀଙ୍କର ଖାଦ୍ୟ ପାନୀୟ ଆଉ ତାଙ୍କ

0: শ্রোতা বন্ধু, আজির কার্যক্রম প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী।
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।

0: ଶୁଣିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ବନାନି।
1: ଆଚ୍ଛା ଦାସବାବୁ, ଆପଣଙ୍କ ଘରଟା 1970ରେ ତିଆରି ହେଇଥିଲା, ରାଇଟ୍? ହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କେମିତି ଅଛି?
2: ଆରେ ଏଇଟା ଏକଦମ ସିମ୍ପଲ, ଏବଂ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେତେବେଳେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି, ଏବଂ ଆଜି ମଧ୍ୟ ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ ଉପରେ।
3: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ୍ ସିମେଣ୍ଟ, 64 ବର୍ଷର ଦୃଢ଼ ମୂଳ ଦୁଆ। ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ, ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ ଚଏସ।
4: শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। আরম্ভ করছু হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। গোপী কিষণ ফিল্মর গীতটি শুনন্তু, কণ্ঠ দিয়েছেন কুমার সানু এবং অলকা আগ্নিক।

নাকাবন্দি ফিল্ম র গীতটি শুনেছিলি অমিত কুমার এবং কবিতা কৃষ্ণমূর্তিক কণ্ঠে। শ্রোতা বন্ধু, এটি সহিত শেষ হল আজর হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা এবং পরে পরে ইংরেজি সংবাদ শুনিপারে আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে।